0: আল, রঙী আল,
1: রঙী আল,
0: রোদ,
1: রোদ,
0: এসে রেঙা,
1: এসে রেঙা,
0: এসে রেঙা, এই পৃথিবী আমার এই ঘর, নাই যে নাই তার আপন পর, আমি সরুবুর তারেই পোহর, রঙি আল রোদ এসে রেঙা। বাস বাচ্চো, এ গানা কা তাল হ্যায় কাহারবা, তো এক দফে শুন লিজিয়ে। ওয়ান টু বজাইয়ে তো একবার, ওয়ান টু থ্রি। আজি মন রঙা হল পন রঙা, বলিয়ে টু থ্রি। আজি মন রঙা হল পন রঙা, পাশুখন মহাদেশ রঙে রঙা, পাশুখন মহাদেশ রঙে রঙা, মেলা মেলা হাত মিলাই দিয়া,
1: মেলা মেলা হাত মিলাই দিয়া,
0: জগত খনে হক হাহি ভরা,
1: জগত খনে হক হাহি রঙা।
0: এক দফে শুনিয়ে।